0: ওই নয় তো সাথে এসে পাঠপ্লো চার মেগা হার্জ রেডিও আদি খোলে রসাই কেন।
1: नमस्कार, म देवीराम पराजुली जिरे खोर्सानीको भोकलायो। तपाईं यतिखेर सुन्दै हुनुहुन्छ आदि खोला एफएम 105.4 मेगा।